0: আকাশে বাতাসে থনিবে না, অত্যাচারীর খর্ক কৃপাণ ভীম রণভূমে দণিবে না।
1: আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নতশীল।